0: आपके 4,800 रिवॉर्ड पॉइंट्स आज एक्सपायर हो रहे हैं, अभी रिडीम करें।
1: अरे वाह, मेरे इतने पॉइंट्स कैसे आए?
2: बस यही पूछो Why? रिवॉर्ड पॉइंट्स के नाम पर आए किसी अननोन लिंक पर क्लिक करने से पहले सोचिए। एक Why आपको फ्रॉड से बचाए।
0: हमेशा पूछो WHY Why कहता है कैप्टन Why ऑफ SBI,
2: आपका साइबर रक्षक।
3: জ্বর এসেছে? অবহেলা করবেন না।
4: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
3: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
4: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
3: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
4: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
5: आधुनिक गीत को कार्यक्रम संगीत प्रभाव में अब अगिलो प्रस्तुति राखिरहेछौं बीरेन खातीको स्वरमा।

0: सेबी इन्वेस्टर जागरूकता पहल, जानकारी के लिए सेबी इन्वेस्टर वेबसाइट विजिट कीजिए। डाउनलोड सेबी सारथी ऐप।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: শ্রোতা, अब अघिल्लो गीत सुनाउन लागि रहेछौ रेखा भारद्वाजको स्वरमा र उहाँसँग हुनुहुन्छ जिगर।

0: सेबी इन्वेस्टर जागरूकता पहल, जानकारी के लिए सेबी इन्वेस्टर वेबसाइट विजिट कीजिए, डाउनलोड सेबी सारथी ऐप।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: यो अन्तिम गीतसितै पुनः एकपटक अभिनेता नाना पाटेकरप्रति भावपूर्ण श्रद्धाञ्जली अर्पण गर्दै फिल्म सङ्गीतको कार्यक्रम यतिमा नै पूरा गरिरहेछौँ। हामी आकाशवाणी खरसाङबाट बोलिरहेछौँ। अब समा प्रसारण गरी सुनाउन लागिरहेछौँ कोलकाता केन्द्रको बङ्गला समाचार। यसको लगतै पछि सुन्न सक्नुहुनेछ यस केन्द्रको प्रादेशिक समाचार।
1: आकाशवाणी খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং অসমের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে ভোটগণনা চলেছে। সরকার ক্যান্সার প্রতিরোধী কয়েকটি ওষুধের সরবরাহ ও বিক্রয়ের ক্ষেত্রে মুনাফার হারের উপর ঊর্ধ্বসীমা নির্ধারণের অনুমোদন দিয়েছে। সৌদি আরবের রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, নাজরান বিমানবন্দর এবং খামিস মুশাইতের একটি বিমানঘাটিকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। হামলার কড়া সমালোচনা করেছে ভারত। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মাইক্রোসফটের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলা সহ আমেরিকার শীর্ষস্থানীয় 6 জন উদ্যোক্তাকে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সেদেশের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করেছেন। প্রয়াত অভিনেতা নানা পাটেকরের অন্ত্যেষ্টি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গতরাতে পুনের কাছে ডনজেতে সম্পন্ন হয়েছে। ব্যাডমিন্টনে পিভি সিন্ধু আজ আর্কটিক ওপেন সুপার 500 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের রাতসানাক ইনথাননের মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। দুদিনের এই সম্মেলন গতকাল শুরু হয়েছে। সমস্ত রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের আধিকারিক ও রাজনৈতিক নেতৃত্ব এতে যোগ দিচ্ছেন। এবারের সম্মেলনে পুষ্টি, প্রাথমিক শিক্ষা, শিশু সুরক্ষা এবং মহিলাদের নিরাপত্তা ও ক্ষমতায়নের উপর আলোকপাত করা হচ্ছে। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং আসামের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে ভোটগণনা শুরু হয়েছে। চলছে পোস্টাল ব্যালটের গণনা। নগাঁয় বিজেপি এগিয়ে রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। গণনা পর্ব ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। দুর্গাপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দপ্তর কলকাতা সহ রাজ্য জুড়ে একগুচ্ছ সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করছে। আগামীকাল 10ই অক্টোবর ইডেন গার্ডেন্সে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি 3D প্রজেকশন ম্যাপিং, লেজার শো, আতশবাজি প্রদর্শনীর ব্যবস্থা থাকছে। ছত্তিশগড়ের সুকমা জেলায় বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে এক দুর্ঘটনায় কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী সিআরপিএফের 4 জওয়ান আহত হয়েছেন। ভেজ্জি থানার আলারমদগো ক্যাম্পের কাছে বদ্রাসপাড়ার নালার কাছে গতকালই দুর্ঘটনা ঘটে। আহত জওয়ানদের উন্নত চিকিৎসার জন্য হায়দ্রাবাদে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। সরকার ক্যান্সার প্রতিরোধী কয়েকটি ওষুধের সরবরাহ ও বিক্রয়ের ক্ষেত্রে মুনাফার হারের উপর একটি ঊর্ধ্বসীমা নির্ধারণের অনুমোদন দিয়েছে। এই সীমা ওষুধের সর্বোচ্চ খুচরো মূল্য বা এমআরপির 30% মধ্যে রাখা হবে। রাসায়নিক ও সার মন্ত্রক জানিয়েছে, এই পদক্ষেপের ফলে ওষুধের দাম 70% পর্যন্ত কমবে। ডিসেম্বর মাসের ইউজিসি নেট পরীক্ষায় বসার জন্য আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্য প্রার্থীরা ugcnet.nta.nic.in ওয়েবসাইটে গিয়ে জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা JRF, সহকারী অধ্যাপক বা PhD জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে চলতি মাসের 28 তারিখ পর্যন্ত। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান রাঁচির গারখাটাঙ্গায় ভারতীয় কৃষি গবেষণা সংস্থা ও ভারতীয় কৃষি জৈব প্রযুক্তি সংস্থা ICARIIAB নতুন কিছু প্রকল্পের সূচনা করেছেন। এর মধ্যে আছে

0: জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে ২৫ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় মহাকাশ ক্ষেত্রে সংস্কার ২০২০। একটি প্রতিবেদন,
1: ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে ২০২০ সাল একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মহাকাশ ক্ষেত্রকে আরো উন্মুক্ত, বেসরকারি, বিনিয়োগ বান্ধব এবং উদ্ভাবনীমুখী করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ নিয়েছে। ২০২০ সালে মহাকাশ ক্ষেত্রে সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার গঠন। অন্য একটি গুরুত্বপূর্ণ দিক ছিল ইসরোর গবেষণা ও উন্নয়নমূলক ভূমিকা আরো শক্তিশালী করা। মহাকাশ বিজ্ঞানী সব্যসাচী পাল মনে করেন, ভারতের মহাকাশ বিজ্ঞান এখন পৃথিবীর কাছে সুপার পাওয়ার হিসেবে গণ্য হয়, যা সত্যি গর্বের বিষয়।
2: এটা গর্বের বিষয় যে ভারতবর্ষকে এখন মহাকাশ বিজ্ঞানে পৃথিবীর একটা সুপার পাওয়ার হিসেবে গণ্য করা হয়। ভারতবর্ষ চেষ্টা করছে নিজস্ব টেকনোলজির মাধ্যমে মহাকাশে মানুষ পাঠাতে। পুনের কাছে গড়ে তুলেছি পৃথিবীর সব থেকে বড় লো ফ্রিকোয়েন্সি টেলিস্কোপ। আমি আশা রাখি নিজস্ব টেকনোলজির উন্নতির মাধ্যমে আমরা আরো এগিয়ে যাব মহাকাশ বিজ্ঞানে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সৌদি আরবের রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, নাজরান বিমানবন্দর এবং খামিস মুশাইতের একটি বিমান ঘাটিকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। সৌদি তেল শোধনাগার ও বিমানবন্দরগুলিকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করে হুথিরা সেখানকার কর্মীদের এসব এলাকা থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছে। জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে। হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে রিয়াধের আভা আন্তর্জাতিক বিমানবন্দর এবং কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হুথি হামলার কড়া সমালোচনা করেছে ভারত। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, অসামরিক পরিকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সৌদি আরবে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য রিয়াধে ভারতীয় দূতাবাস একটি নির্দেশিকা জারি করেছে। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নাগরিকদের সতর্ক ও সজাগ থাকার এবং প্রয়োজনে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মাইক্রোসফটের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলা সহ আমেরিকার শীর্ষস্থানীয় ছজন উদ্যোক্তাকে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সে দেশের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করেছেন। তাদের ভূমিকাকে বিশ্বমঞ্চে আমেরিকার অগ্রগতির মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন ট্রাম্প। নিউ গোল্ডেন এজ সামিটে ট্রাম্প নাদেলা এবং ডেল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা মাইকেল ডেলকে ন্যাশনাল মেডেল অফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সম্মান প্রদান করেন। এছাড়া ইলন মাস্ক, গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন, এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং এবং এএমডির সিও লিসা শিউকে ন্যাশনাল মেডেল অফ সায়েন্স প্রদান করা হয়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন আটটি বড় প্রযুক্তি এবং আউটসোর্সিং সংস্থার জন্য কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে। এই সংস্থাগুলির মধ্যে রয়েছে ভারতীয় প্রতিষ্ঠান ইনফোসিস, টিসিএস, উইপ্রো এবং এইচসিএল। বাকি সংস্থাগুলি হল কগনিজেন্ট, ক্যাপজেমিনি, মাইক্রোসফট এবং অ্যাডোব। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, আমেরিকা কেবল অসাধারণ মেধা ও দক্ষতা সম্পন্ন বিদেশিদেরই আকৃষ্ট করতে চায়, তবে যাতে কম বেতনের বিদেশি কর্মীদের দিয়ে মার্কিনী কর্মীদের বদল না করা হয় সে ব্যাপারে আমেরিকা কড়া নজর রাখবে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং গতকাল আইসল্যান্ডের রেকিয়াভেকে সেদেশের বিদেশমন্ত্রী থোরকেডুর ক্যাট্রিন গুনাডটির সঙ্গে বার্তালাপ করেন। বৈঠকে বিদেশ প্রতিমন্ত্রী বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে সহযোগিতা ক্রমাগত বাড়িয়ে চলেছে দুই দেশ। প্রয়াত অভিনেতা নানা পাটেকরের অন্ত্যেষ্টি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গতরাতে পুনের কাছে ডনজেতে সম্পন্ন হয়েছে। তার পুত্র মালহার পাটেকর, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণমুগ্ধের উপস্থিতিতে এই শেষকৃত্য সম্পন্ন করেন। অন্ত্যেষ্টির আগে প্রবীণ এই অভিনেতাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার প্রদান করা হয়। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, সিকিম, কেরালা, মাহে, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক এবং উত্তরাখণ্ডের বিচ্ছিন্ন কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, পুডুচেরি ও কারাইকালে বজ্রপাত ও দমকা হাওয়া সহ ঝড়বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আইএমডি। ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু আজ আর্কটিক ওপেন সুপার 500 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের শীর্ষ বাছাই ও প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন রাতসানাক ইন্থাননের মুখোমুখি হবেন। ষষ্ঠ বাছাই সিন্ধু ফিনল্যান্ডের ভান্তায় গতকাল প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে জাপানের রিকো গুনজিকে 21-15 গেমে হারিয়ে দেন। পুরুষদের ক্রিকেটে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে খেলা শুরু হবে সন্ধ্যে ৭টায়। উল্লেখ্য, লখনৌতে প্রথম ম্যাচে ভারত ৮

0: ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: अब गुंजने आवाज हो महेश सेवा को।

আজকের নাটক ইজ্জত। কাহিনী আশাপূর্ণা দেবী। বেতার নাট্যরূপ শ্যামল ঘোষ। প্রযোজনা পরিমল হেমব্রম। নাটক ইজ্জত।

0: কে? আসছি আসছি। কি বাসন্তী যে, আরে এসে এসে এসো, ভেতরে এসো ভেতরে এসো। তারপর তুমি হঠাৎ?
1: এই এলাম বৌদিদি, ভালো আছেন দাদাবাবু?
0: ওই আছি সবাই, বসো বসো। তোমরা?
1: আমাদের আর ভালো মন্দ বৌদিদি, দুঃখী মানুষ, এখনো বেঁচে বলতে আছি আপনাদের দয়ায়। কতবার ভাবি এসে একবার পেন্নাম করে যাব, তা পাঁচবারই ঝক্কি পুইয়ে যখন ঘরে ফিরি তখন আর ইস্যুত।
0: তুমি যে তবু এত ঝঞ্ঝাটের মধ্যে আমাদের মনে রেখেছো, এই তো ঢের বাসন্তী। কাজ পুরো লেখে আর কবে
1: বলেন কি বউ দিদি, মাথার উপরি ধম্ম আছে না? কাজ তো কম করলাম না জীবনে, বলতে গেলি আপনার এখানেই মোটে 3 মাস, তাও বদলি ঠিকই, কিন্তু আপনার ব্যবহার, আদর যত্ন, কাজের মানুষ বলি কোনোদিন আলাদা চোখে দেখেননি, এ কি কম কথা, ভোলা যায়?
0: সত্যি বলতে কি বাসন্তী, তোমার কাজ যেমন পরিষ্কার ছিল তেমনি কথাবার্তাও মিষ্টি। আমার তো খুবই পছন্দ ছিল তোমাকে, কিন্তু কি করবো বলো, সুলেখা তো অনেক কাল আছে এই বাড়িতে, বিনা দোষে ওকে ছাড়াই কি করে। আর ও যেখানে নিজেই তোমাকে বদলি দিয়ে গিয়েছিল দেশে যাবার সময়, সেখানে তো
1: সে তো হাজারবার, গতর থাকলি ভাতের অভাব হয় না বউ দিদি, কিন্তু বেইমানের অন্ন কি মুখে তোলা যায় না উচিত?
0: সে কথা আজ আর কজন মানে বাসন্তী। যাকে ছাড়ো, তোমার মেয়ে কেমন আছে?
1: আর আছে বউ দিদি, সে তো এখন আমার গলার কাঁটা, আমার কি কম জ্বালা।
0: মেয়ে বড় হলে মা বাপের ভাবনা তো হয়ই, কি করবে বলো, নিজের ধন নিজেকেই সামলাতে হবে।
1: ওর বাপ বেঁচে থাকলি কি এত ভাবতাম বউ দিদি, যার মেয়ে সে বুঝত, বড় মেয়ে সোহাগী ছিল মানুষটা, কিন্তু বরাত, সেই ওর কোন ছোটবেলাতেই তো চলে গেল সব ফেলে সরিয়ে।
0: কি হয়েছিল, অসুখ বিসুখ?
1: না গো বউ দিদি, অপঘাত, সাপের কামড়ে অমন দশা সই মানুষটা ছটফট করতে করতে নীলবর্ণ হয়ে গেল। ওঝা ডেকে কত ঝাড়ফুঁক করানো হলো, কিছুতেই কিছু হলো নি গো। সবাই বলে সাপে কাটা মানুষই নাকি কলার মান্দাসে করে ভাইসে দিতে হয় নদীর জলে, বউ ভাগ্যবতী হলি নখিন্দর হয়ে ফিরে আসে আবার, তা তেমন ভাগ্য তো করিনি বউ দিদি, তাহলে আর পাপের ভোগ ভুগবে কে?
0: তা মেয়ের বয়স কত হলো তোমার?
1: 14 বউ দিদি, কিন্তু বাপের আড়া পেয়েছে, এমন বাড়ন্ত গরম, লোকে ভাবে 17-18-র কম নয়, তাতেই তো আরো জ্বালা।
0: তোমার শ্বশুর বাড়িতে কেউ নেই বাসন্তী?
1: আছে বই।

0: কি এখনো শাউরি বেঁচে আছে, দুই দেওর, যা ননদেরও সে বিয়ে হয়ে গেছল, তবে বহুকাল আমার আর যোগাযোগ নেই ওদের সঙ্গে।
1: তা ছেড়ে এলে কেন খামুকা?
0: সাদি কি আর এসেছি বৌদিদি, মান বাঁচাতে পথে বেরিয়েছি। মানুষটা মরতেই শাউরির কি গঞ্জনা, যেন আমি সাপ হয়ে কেটেছি ওনার ছেলেরে।
1: আশ্চর্য,
0: সেই জ্বালাতে জ্বলতে জ্বলতে তো মেয়ে নিয়ে চলে এসেছিলাম বৌদিদি। স্বাধীন জীবন, এতে যদি তোমাদের মুখ উজ্জ্বল হয় তো হোক।
1: সত্যি মানুষের মন কি আজব, ছেলে নেই তাই বলে নাতনির মুখখানা মনে পড়বে না ঠাকুমার?
0: পড়ত বৌদিদি পড়ত, যদি অনেক টাকা গোজ করে রেখে যেতে পারত ওর বাপ। দরাজ দিলেন মানুষ ছিল, দু হাতে আয় করত তো দশ হাতে খরচ। তখন কি সুখের দিনই না গেছে আমাদের।
1: কি কাজ করতো তোমার বর?
0: মোটর গাড়ি সারাই করত বৌদিদি, পয়লা নম্বরে মিস্ত্রি ছিল। যত ভাঙা চড়া লজ্জর গাড়ি হোক না কেন, হাত সোঁয়ালেই পক্ষীরাজ। বাড়ি ফিরত ককের ভর্তি টাকা, কি খাতির তখন বাড়িতে।
1: বসো বাসন্তী বসো, আমি একটু চা করে আনি।
0: ও মা, আপনি করবেন কেন, আমি তো আছি।
1: দোষ কি, অনেকদিন তো তুমিই করে খাইয়েছ, একদিন হ্যাঁ আমি খাওয়াই, মহাভারত অশুদ্ধ হবে না।
0: না না আজ থাক বৌদিদি, কাল আবার আসবো।

0: আসছি আসছি। এসো বাসন্তী, এসো এসো। ও মা, এই বুঝি মেয়ে? কি নাম?
1: জয়ন্তী, জয়ী বলেই ডাকে সবাই।
0: বাহ, এ তো বেশ বড় হয়ে গেছে দেখছি।
1: বংশের ধারা বউ দিদি, একটুখানি মাটি পেলেই লকলকিয়ে ওঠে। ও জয়ী, এই হলো তোর মামি। দেখ দেখ, দেবীর মতো মানুষ।
0: যা, কি যে বাড়িয়ে বলো না বাসন্তী।
1: কি করব বউ দিদি, যার চোখের যেমন নজর। নে নে, পেন নাম কর।
0: আরে থাক থাক থাক, বেঁচে থেকো মা, সুখী হও।
1: হ্যাঁ, সেই আশীর্বাদই করেন বউ দিদি। মায়ের জীবন থেকে শুধু দুঃখটুকুই কুরলো, নিজের জীবন হলি যেন একটু সুখ পায়।
0: পাবে বই কি বাসন্তী, জীবনটা তোর পড়েই রয়েছে, তুমি এত ভেবো না তো।
1: যা মা, ছাতে উঠে দেখে আয় তো। যা, মামি কেমন ফুলের বাগান বানিয়েছে নিজের হাতে, ভারী শৌখিন মানুষ। আমরা একটু গপসপ্প করি।
0: তা বেশ তো, যাক না যাক। এই শোনো, ওই যে বাঁদিকে সিঁড়ি, দেখো এমন কিছু না, ওই টবের বাগান। যাও তুমি ঘুরে এসো, যাও।
1: একটু সরিয়ে দিলাম মেয়েটারে, ও সামনে তো সব কথা বলা যায় না।
0: হ্যাঁ, সে না হয় বুঝলাম, কিন্তু বাসন্তী, আমি তো অবাক হয়ে যাচ্ছি, এটি কি তোমার মেয়ে, মানে তোমার নিজের?
1: যা বলেছেন বউ দিদি, আমার মতো পেট নিড়ে দেখে সবাই তাই বলে। বলে বাবুদের বাড়ি থেকে চুরি করে এনেছিস নাকি? কিন্তু ওর বাপরে তো দেখেননি বউ দিদি, সে রূপের আধখানাও পায়নি মেয়েটা।
0: কি জানি বাবা, এ তো মেয়ে নয়, একেবারে আগুনের মতো রূপ, এত সুন্দরী আমি হাল ফেলে দেখেছি বলে মনে পড়ে না।
1: সেই তো আমার আর এক বিপদ, থাকি বস্তিতে, নোকের বাড়ি বাড়ি ঠিকে কেটে দুবেলা দুমুঠো ভাত জোটাই, মেয়ে কোলে করে বসে থাকলে কি আমার দিন চলে বলেন?
0: ঠিকই তো।
1: আবার বলেন, কার ভরসাতেই বা ওরে একলা ফেলে রেখে যাব? আমার তো ফিরতি সেই সাজ পেরিয়ে আত্মীর, এতক্ষণ কোথায় থাকে মেয়েটা, কার কাছে?
0: ঠিকই তো।
1: আমার কি মাথার উপরি কেউ আছে? যতদিন ছোট ছিল সঙ্গে নিয়ে মুনিদের বাড়ি বাড়ি কাজে গিয়েছি, হাতে হাতে কাজের যোগান দিত, ফুট ফরমাস খাটত, এত জ্বালা ছিল না বউ দিদি, এখন আর বেরোতে চায় না। বলে লজ্জা করে মা, আমি না হয় ঘরের কাজ করব, কি বলি বলেন তো?
0: লজ্জা তো করতেই পারে, একে বড় হয়েছে তাই আবার অত রূপ। দেখো, লোকের চোখে তো তুমি হাত চাপা দিয়ে রাখতে পারবে না।
1: তবে সেই যে কথায় বলে না, কপালে নেই ঘি ঠকঠকালে হবে কি, কপাল গুনে একটা কাজ পেয়ে

0: ছিলাম বৌদিদি, এক বড়নক বুড়ির আন্না করা, 70 টাকা মাইনে, তার উপর খাওয়া পরা, তেল সাবান, ইচ্ছে মতো পান দোক্তা চা, কাজের মধ্যে শুধু বুড়িরে দেখাশুনো, ফাই ফরমাস খাটা, বাতে পঙ্গু বুড়ি কিন্তু শখ, সাবান মাখিয়ে স্নান করাও, গন্ধ তেল মাখিয়ে চুল বেঁধে দাও, বাতের তেল মালিশ করার পর পাউডার ঘষে দাও, বৌরা আর কত পারবে, তাছাড়া পয়সা রয়েছে যেকালে।
1: ভালোই তো, সুখের চাকরি,
0: সুখের সাগরেই তো ভাসতেছিলাম গো বৌদিদি। ভোর 5টায় যেতাম আর ফিরতি সেই 8-10টা, মেয়েটা ততক্ষণে ঘর ও ঘর বসে থাকতো, ফিরে এসে নিয়ে আসতাম ঘরে।
1: সে কি, তারপর অত রাতে ফিরে রান্না বান্না বলো কি?
0: না গো বৌদিদি, দুবেলার খোরাক তো মুনির বাড়ি থেকেই দিত, আতেরটা না খেয়ে নিয়ে আসতাম, ওতেই কুলিয়ে যেত মা বেটির। সকালবেলায় নিজের জন্য 2টি ভাত ফুটিয়ে নিত মেয়েটা।
1: বাহ, তাহলে তো তোমার একটু সাশ্রয়ই হয়েছে বলো।
0: বলতিনি বৌদিদি, খাই খরচা ছিল না বলে মাইনের টাকাটাও বেশ জমে যাচ্ছিল কমাস, মেয়েটার বিয়ের জন্যই জমিয়ে রাখছিলাম।
1: ভালো তো, দেখো ওর ভবিষ্যৎটাও তো ভাবতে হবে। তা কি হলো, ছাড়িয়ে দিয়েছে নাকি?
0: কি বলবো বৌদিদি, ভগবান লোকটা বড় দৃষ্টি কেপন, দিতে গিয়ে প্রাণ ভরে দিতে পারে না, এক হাতে দেয় তো আরেক হাতে কেড়ে নেয়। সে সুখ আর বেশি দিন ভোগ করা হলো নি।
1: ইস, এমন চাকরিটা তোমার, আহাহা, তা কি কি অপরাধে ছাড়িয়ে দিলে?
0: এখনো সারায়নি বৌদিদি, তবে ধরে যে আঁকবো তেমন স্বাদ দিয়ে তো নেই আমার।
1: কেন, এই তো বলছো যে চাকরিটা আছে, তবে
0: বুড়ির এক নতুন উপসর্গ শুরু হয়েছে বৌদিদি, আজ জাগা। হ্যাঁ গো, সারা রাত জেগে বসে খালি ফাই ফরমাস, আলো জ্বেলে দে, পাকা নিভিয়ে দে, আবার পরক্ষণে হয়তো বলবে আলো নিভিয়ে দে, পাকা জ্বালা, গরম লাগছে, নয়তো বলবে পান ছেঁচে দে কি জল দে খাবো, কষি বাচ্চার মতো বায়না, তিলেক দেরি হলেই গালমন্দ, সারাদিন খাটাখাটনির পর আর ভালো লাগে না পারে বউগুলো।
1: দেখো বুড়ো বয়সে মানুষের ঘুম কমে যায় ঠিকই, তাই বলে এত বায়না
0: আবার যে অগ্রাহ্য করবে সে মুরাদও নেই। এই যে এত বলবোলাও সবই তো বুড়ির জন্যই, বুড়ো কর্তা তো বাড়ি ঘর বিষয় আশয় টাকা পয়সা সবই নাকি নিকে দিয়ে গেছে গিন্নির নামে, ছেলেদের আয় আর কতটুকু, বুড়িকে তুইয়ে তাইয়ে না রেখে উপায় আছে ওদের?
1: সে যাকে ওদের ব্যাপার ওরা বুঝবে, তোমার তাতে কি বলতো?
0: সেই তো কথা, উপায় না দেখে এখন যে আমারই ধরেছে, বলছে যে 10 টাকা মাইনে বাড়িয়ে দিছি, তুই বরং আতে থেকে যা, না হলে আমাদের আবার অন্য লোক দেখতে হবে।
1: বাড়ি আবদার, মানুষের সুবিধা অসুবিধা বুঝবে না?
0: সে কথা বলে কে, সবাই কি আপনার মতো বুঝদার বৌদিদি? এদিকে কাজটা পেয়ে ঠিকে কাজগুলো সব ঘুষিয়ে বসে আছি, এখন আমার উভয় সমিষ্যে, বড় মানুষের মর্জি, আমাদের মতো গরিবদের কথা ভাবতে বইয়েই গেছে ওদের।
1: তা কি করবে এখন, তুমি কিছু ভেবেছ?
0: সেজন্যই তো আপনার চরণে এসে পড়েছি বৌদিদি, মেয়ে বাঁচাতে গেলি চাকরি থাকে না, আবার চাকরি রাখতে গেলি ওই তো দেখলেন মেয়েরে নিজের চোখে ওই পোড়া রূপই ওর কাল।
1: বাসন্তী বাসন্তী, আমি বলি কি যে তুমি যেখানে কাজ করছো সেখানে নিয়ে গিয়ে ওকে রাখো, তুমি যখন বলছো যে বড় লোকের বাড়ি তখন তোমার নিজের বাড়ি ভাড়াও বাঁচবে আর রুগী সামলানোর সঙ্গে সঙ্গে মেয়েকেও আগলানো হবে।
0: সে কথা বলতে কি কসুর করেছি বৌদিদি, কত হাতে পায়ে ধরেছি, তা বাবুরা বড় করা রাজি হল নি, বলে বাড়ি ভর্তি চাকর বাকর না বাপু শেষে একটা, তা সেই থেকে আর 2 দিন ধরে যত জানা চেনা বাড়ি আছে দৌড়ে দৌড়ে ঘুরিছি একটুখানি আচ্ছয়ের জন্যে, তা কেউ রাজি হলনি বৌদিদি, এক একজনের এক এক রকম সুতো, এখন মেয়েটার সাথে নিয়ে ঘুরছি, যদি ওরে দেখলি একটু মায়া আসে।
1: এইখানে কিন্তু তোমার ভুল হয়ে গেছে বাসন্তী, তোমার মেয়েকে না দেখলে তবু বা যদি কেউ রাজি হতো, এখন ওই আগুনের মতন রূপ দেখে কে ঠাঁই দেবে ঘরে বলো, তার উপর তুমি নিজেও থাকবে।

0: কাছে, তাই কখনো হয়?
1: বউ দিদি, যেখানে বাস করি সেটা বুনো বাঘের ডেরা, কালকে উঠের গর্ত, প্রাণ বাঁচাতে মান বাঁচাতে তাই তো মানুষের দরজায় এসে দাঁড়িয়েছি।
0: না না, সে সবই তো আমি বুঝলাম, কিন্তু
1: আমি গরিব বউ দিদি, লোকের বাড়ি বাসন মেজে খাই, তবু মেয়ে মানুষের একটা ইজ্জত আছে তো বলেন। আপনারা লেখাপড়া জানা মানুষ, বোঝেন সব, আপনি দয়া করলি সেই ইজ্জতটুকু বাঁচে মেয়েটা, তা নাইলে সাপবাগের সবলে কামড়ে বেঘরে একদিন প্রাণটা যাবে সরি। আমি যে বড় আশা নিয়ে এসেছি বউ দিদি।
0: বাসন্তী, দেখো বাসন্তী, আমি তোমার সব কথা শুনলাম। আমি বেশ বুঝতে পারছি যে মেয়ে নিয়ে তুমি খুব ঝামেলায় পড়েছ। আর তাছাড়া ওই মেয়ের যা রূপ, তোমার ভাঙা ঘরের চালে যখন তখন আগুন লাগা অসম্ভব নয়। আর যা দিনকাল এখন, এতদিন যে তুমি সামলে সুমলে রাখতে পেরেছ সেই তো ঢের।
1: তাহলেই বুঝুন বউ দিদি, সাধ করে কি পাগল হয়েছি, আপনি বলেই বুঝলেন। এখন যদি উল্টো পাল্টা কিছু ঘটে যায় আমি তো গলায় দড়ি দিয়েও শান্তি পাবো না। কথায় বলে, মেয়ে মানুষের ইজ্জত পদ্ম পাতার জল, যতক্ষণ আছে দেখুন সুখ, বদ হাওয়া লাগলেই শেষ।
0: তা সত্যি, মানুষজন যেন কেমন হয়ে গেছে আজকাল।
1: তাহলে আজ থেকেই ওরে রেখে যাই বউ দিদি, আপনাদের এঁটো কটা দুটো খাবে, যতটা পারে খাটবে খুঁটবে, মানে রান্নাঘরে যদি ঢুকতে দেন তো রান্নাবান্নাও করে দিতে পারবে, ঘরের কাজকর্ম যেমন যেমন বলবেন।
0: না তা ভাবছি না, আসলে কাজের জন্য কিছু না বাসন্তী, কাজের লোক তো রয়েছে। আর দেখো দুটো মানুষের রান্নাই বা কত। আমি ভাবছিলাম তোমার দাদাবাবুকে আমি একবার জিজ্ঞেস করে নিই। হ্যাঁ, জিজ্ঞেস না করে
1: দাদাবাবু আবার আপনার উপর কি বলবেন বউ দিদি, উনি কি তেমন মানুষ? আপনিও যা দাদাবাবুও তাই, ঘরে সংসারে আপনি তো রাজা, আপনার বাড়িতে চাকর বামুন নেই, শুধু মেয়ে ছেলে, তাতেই আপনারে ধরেছি বউ দিদি, মেয়েটার ইজ্জত আপনি বাঁচান।
0: বড় মুশকিলে ফেললে বাসন্তী, আমি মানে
1: ওরে ও জয়ী জয়ী, আরে আয় আয় নেমে আয় নেমে আয় আয় শিগির আয়। দেখলি মামির বাগান, যেমন ফুলের মতো মন তেমনি ফুলের বাগান, নে নে পেন নাম কর মামিকে।
0: এই না না,
1: পেন নাম কর, এখানেই থাকবি বুঝলি, মামির হাতে হাতে মুখে মুখে কাজ করবি, যার দিন না বিয়ে হয়ে শ্বশুর ঘর করছিস। হ্যাঁ, এই মামির বাড়ি তোর সব, এখানেই তোর ঠাঁই তোর বসত।
0: আরে থাক থাক বাসন্তী, আমি বলছিলাম কি যে এমন হুটপাট করে রেখে যাওয়া, নতুন জায়গা তো মানে মন টিকবে কি টিকবে না?
1: আপনি আর কিন্তু করবেন না বউ দিদি, মন টিকবে না মানে দিন রাত জমির মুখে থাকতে থাকতে মেয়েটা আমার সিটিয়ে কাঠ হয়ে আছে, সোনাগুলো দেখ না দেখ শুনিয়ে শুনিয়ে সিটি দেবে, অসভ্য অসভ্য গান গাইবে, অঙ্গভঙ্গি করবে, টিপ কলে যেতে আসতে ইচ্ছে করে গায়ে ধাক্কা দিয়ে যাবে, আরো কত যে জ্বালা সেসব মুখে আনাও পাপ।
0: থাক থাক থাক, আমি সেসব শুনতে চাই না, আমি বুঝতে পেরেছি।
1: আমি জানতাম বউ দিদি আপনার দয়া হবে, কত নোকের তো পায়ে ধরিছি, আপনি সাক্ষাৎ ভগবতী। যাই মুনি বাড়িতে বলি আসি, আতে এসে ওরে নিয়ে যাব, আজ আত্মীরটা মায়ে থাকি, কাল ভোর ভোর এসে বউ দিদি। বিপদে আপদে মানুষ তো মানুষের কাছে গিয়ে দাঁড়াবে, মানুষ ছাড়া মানুষের ইজ্জত কে বাঁচাবে বলেন?

0: বলছো তুমি সুমিত্রা? বলা নেই, কওয়া নেই, একেবারে কথা দিয়ে ফেললে। একটিবার জিজ্ঞেস করার দরকারও মনে করলে না।
1: কি করব বলো, বলেছিলাম তো কতবার, তা এমন কাকুতি মিনতি করতে লাগলো না।
0: করবে না কেন, কাজ গুছানোর জন্য ওরা পায়ের ধুলোও চাটতে পারে। তা বলে এত বড় একটা দায়িত্ব নেবার আগে দুদণ্ড ভাববে না? মানুষের একটা সুবিধে অসুবিধে বলে তো থাকতে পারে কিছু।
1: কি এমন অসুবিধাটা শুনি? আরে গরিবের মেয়ে যদি সে

0: আমাদের বাড়ি এক কোনায় একটুখানি আশ্রয় পায় তাহলে।
1: কেন কেন কেন বলি, আমার বাড়িটা কি পান্থশালা না অনাথ আশ্রম? কোথায় কোন মেয়ে বস্তিতে টিকতে পারছে না তার জন্য আমাকে? এই হয়েছে আরেক আপদ, সন্ধ্যের মুখে নিত্য ঝড় বৃষ্টি।
0: আরে বাবা, কাল বৈশাখী তো এমন হয়েই থাকে।
1: হ্যাঁ, সে তো বুঝতেই পাচ্ছি, বুঝতেই পাচ্ছি। না হলে ওইসব মেয়েকে হঠাৎ করে ঠাঁই দেবে কেন ঘরে?
0: আচ্ছা দেখো, মেয়েটা ভালো বলেই তো টিকতে পারছে না গো, খারাপ হলে কি? খারাপ হলে তো কবেই উচ্ছন্নে যেত ওই পরিবেশে। জেনে শুনে অমন মেয়েকে নেকড়ের মুখে ফেলে দেয় কেউ বলো তুমি?
1: আচ্ছা তুমি কতটুকু জানো, তুমি কতটুকু জানো ওইসব মেয়েদের? হ্যাঁ, আগু পিছু ভেবে তবেই পা ফেলতে হয়, বুঝলে? ছোট লোকের ঘরে ওই মেয়ে আবার ভালো থাকতে গেছে।
0: দেখো মিতোষ, ওদের ছোট লোক বানাতে গিয়ে তুমি নিজে ছোট লোকের মতো কথা বলো না।
1: মানে
0: আরে কি? আচ্ছা তাই যদি হবে, তবে ওর মা ওকে বাঁচাতে অমন আকুল হয়ে কেঁদে পড়বে কেন পায় বলো তো?
1: ওইটুকুতেই মজে গেলে? কত রকম মতলব থাকতে পারে ওদের জানো?
0: আবার মতলবটা কি আশ্চর্য! অমন সুন্দর মেয়েটার চারদিকে হিলিল করছে সাপ জানো, মাথার উপর ফনা তুলছে, ফোঁসাচ্ছে দিন রাত্রির ধরে। আচ্ছা একটু দয়া করলে যদি বেঁচে যায় ক্ষতিটা কি? সব শুনলে তুমিও কিন্তু না করতে পারতে না।
1: আমার তো অত ভীমরতি ধরেনি যে চোখ বুঝে সব মেনে নেব।
0: তুমি না বুঝতে পারছো না কতগুলো নষ্ট হয়, তোর ছেলে ওকে রাত দিন এমন এমন ভাবে জ্বালাচ্ছে যে মনের দুঃখে ও মাকে, ওর মাকে কি বলেছে জানো? বলেছে যে একদিন ঘরে এসে দেখবি আমি আমি গলায় দড়ি দিয়ে ওই আড়ায় ঝুলছি।
1: তা ওর মাই বা ওই চাকরিতে যাওয়ার দরকার থেকে তার? আগে যেমন বাড়ি বাড়ি ঠেকে করছিল তেমনি করলেই তো পারতো, তাতে তো আর মেয়েকে সারা রাত একলা ফেলে রাখতে হতো না। লোভ বুঝলে, এসব হচ্ছে লোভ।
0: টাকা সকলের দরকার, গরিব মানুষের আরো বেশি দরকার।
1: হ্যাঁ তো কি?
0: আচ্ছা মেয়েটার বিয়ের জন্য বেচারি যদি,
1: বিয়ের জন্য বেচারি, বাসন মাজে ঝিয়ের মেয়ের বিয়ে, তাতে কি আর রসন চৌকি বসবে নাকি? কত হাজে লাগবে শুনি, কত কত কত?
0: মানুষকে ছোট বাবার মধ্যে যে কি আনন্দ! আচ্ছা তোমার কি ধারণা, কি ধারণা তোমার, ওই চাকরিটা ছেড়ে পাহারা দিলে মেয়েকে আগলে রাখতে পারবে বাসন্তী? কতটুকু ক্ষমতা ওর? যা শুরু হয়েছে চারদিকে, হয়তো একদিন পাশ থেকে ছিনতাই হয়ে যাবে মেয়েটা তখন।
1: বহুত আচ্ছা, বহুত আচ্ছা, বৌদি ব্রেন ওয়াশ করার মতো ইনিয়ে বিনিয়ে তো বেশ ভালো গপ্পই ফেঁদেছে দেখছি।
0: গল্প?
1: হ্যাঁ, তাছাড়া কি, গপ্প বানানোর অসীম ক্ষমতা ওদের। ধানাই পানাই করে মেয়েটিকে গছিয়ে দিয়ে এখন যদি পুলিশ ডেকে আনে তখন?
0: পুলিশ?
1: হ্যাঁ পুলিশ।
0: পুলিশ ডাকবে?
1: হ্যাঁ।
0: কেন?
1: কেন কি, ভুজুং ভাজুং দিয়ে ওর মেয়েকে তুমি আটকে রেখেছো বলে? ব্যাস, চোখে থুড়িয়ে দুনিয়ায় ঘুরি না। হ্যাঁ আগে, হ্যাঁ এই কলকাতা শহরে কত রকমের বদমাইশি আছে তুমি জানো? কত রকমের জোচ্চুরি ডেলি, কত রকমের কেস হচ্ছে, সেসব খবর দেখো কিছু? সোহাগ দেখাতে গিয়ে দেখবে ওই মেয়েই ফাঁসি দিয়েছে তোমাকে শেষ করে।
0: পারো বাপু, পারো তুমি গপ্পের গরু গাছে চড়াতে।
1: আগে না, আগে না, ছাড়তে নয়, ছাড়তে নয় সুমিত্রা, ছাড়তে নয়। বাস্তব বুদ্ধি কম বলেই ব্যাপারটা হালকা করে দেখছো তুমি। পুলিশ এলে ওই মেয়েই যখন সরলতার মুখোশ খুলে ফেলবে, হ্যাঁ এই বাবুরাই আমাকে কাজ করাতে এনে জবরদস্তি ধরে রেখেছে এইসব বলবে তখন? চাই কি আমার নামে একটা কেলেঙ্কারি কেসে ঢুকে দিতে পারে।
0: আর অমনি পুলিশ সব বিশ্বাস করে
1: করবে বই কি? আরে জানো না, সুন্দর মুখে জয় সর্বত্র, একে চোখ ধাঁধানো সুন্দরী, তাই একেবারে টকটকে তাজা যুবতী।
0: আচ্ছা তাতে ওর লাভটা কি?
1: তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি যেন এই মাত্র ভূমিষ্ঠ।
0: বাজে কথা বলো।
1: হ্যাঁ তাই, আগে তাই, লাভ তুমি কিছু বোঝো না, কম্পেনসেশন আদায় করা, আগে মোটা খেসারত। আর যেসব গুন্ডা বদমাশ গুলো ওই যাদের কথা বলছে ওরা, কে বলতে পারে তারাই ওদের পেছনে আছে কিনা? শেষ পর্যন্ত বাড়ি চড়া হয়ে হল্লা করবে, মস্তানি দেখাবে, সে তখন আরেক চিত্তির। নশিকের কীর্তন গাইতে গিয়ে তখন তেরোশিকের খোল ফেসে যাবে আমার।

0: একটা তুচ্ছ ব্যাপার নিয়ে তুমি যে এমন সাতকাহন করতে পারো মহিতোষ, আমি আমি সত্যিই ভাবতে পারিনি। আশ্চর্য, মানুষকে মানুষকে বিশ্বাস করো না তুমি?
1: করবো না কেন, করবো না কেন, সে যাদের নীতি জ্ঞান আছে তাদের করি। অনেক থেকে শিখেছি সুমিত্রা, অনেক থেকে শিখেছি। ছোট লোকদের মধ্যে ওসব বালাই ঠালাই নেই, ওরা জানে শুধু ধান্দাবাজি। হ্যাঁ, না না না, সব অসম্ভব। তুমি পত্রপাত বিদায় করে দাও ওদের। ওজি বললে রাত্রিতে নিতে আসবে নাকি? তখনই বলবে না বাবু, দাদাবাবু রাজি হলেন না।
0: তার মানে তোমার ভাষায় ওই বাসন মাজার ঝিটার কাছে স্বীকার করতে হবে যে এই সংসারে আমার কোনো ক্ষমতা নেই।
1: ছাড়ো তো, ভারী এক বাসন মাজার জি, তার কাছে আমার মান। ওসব কবিত্ব রেখে বি প্র্যাকটিক্যাল, বি প্র্যাকটিক্যাল সুমিত্রা। ধরো ধরো যদি ওই সব অঘটন ঘটে যায় কি করবে তখন তুমি?
0: আর ধরো কিছুই ঘটল না, ধরো দৈবক্রমে বাসন মাজার ঝিটা সত্যি কথাই বলছে,
1: খারাপ নয়, অনেক গৃহস্থ লোক তো আছে ওখানে, ছেলে বলে নিয়ে ঘর সংসার করে তারা, তারা সবাই একজোট হলে সোনাগুলোকে চিট করতে কতক্ষণ।
0: তার মানে তুমি বিশ্বাস করো যে তোমার চেয়ে অন্তত বেশি মনুষ্যত্ব আছে এমন লোক ওই বস্তিতে বাস করে, তাদের ক্ষমতাও বেশি।
1: বলো বলো, যা খুশি বলো, যা খুশি ভাবো। তবে আমার সাফ কথা, তোমার ওই বাসন্তী বালার রূপসী কন্যাটিকে আশ্রয় দেবার ব্যাপারে আমি রাজি নই, ব্যাস। এসব জাল জুচুরি না হলো ও মেয়ে ঘরে বসে বসেই ঢের কেলেঙ্কারি ঘটাতে পারবে।
0: তাই?
1: হ্যাঁ তাই।
0: তার সঙ্গে চাকরবাকর তো নেই বাড়িতে,
1: মনিবের সঙ্গে করতে পারে যা মুন্ডু ঘুরিয়ে দেবার মতো চেহারা।
0: তাহলে তো আরোই রাখতে হয়।
1: কেন,
0: সোনা কি পেতল যাচাই হয়ে যায়?
1: থামো থামো, এর আদি খেতে হয়েছে। ওর মা এলে সাফ বলে দিও ওসব রাখা ঠাকা আশ্রয় ঠাশ্রয় এখানে হবে না।
0: বেশ, বলার ভাট তুমি নাও।
1: আমি?
0: কেন তুমি?
1: কেন? আরে আরে, ওসব তোমাদের ওইসব ঝিফিয়ের সঙ্গে তো আমি কথা বলি নাকি? যা বলো তুমি বলে দিও।
0: আমি পারবো না, আমি ওকে কথা দিয়েছি, যা বলার তুমি বলবে।
1: নিজের ওজন না বুঝে কথা দিলে এরকম অসুবিধেই পড়তে হয়। কোথাকার কে একটা ঝি এসে বোজন বাজন দিয়ে কি কথা আদায় করে নিয়ে গেছে সেই কথা রাখতে আবার এত দায়। ঠিক আছে ঠিক আছে, তুমি না পারো আমি বলে দেবো। চত্বর সভা।

0: চলে গেল বাসন্তী, মেয়ে নিয়ে
1: যাবে না মানে? প্রথমে খুবই দানা পানা করছিল, শেষে শক্ত ঘাঁটি বুঝতে পেরে বলছি না, বৌদিদি আমাকে কথা দিয়েছিলেন তাতেই আমি মুনিপ বাড়িতে বলে এলাম। আরে বাপু, তুমি যা ভালো বুঝেছ করেছ, আমরা তা কি বলবো। কিন্তু মেয়েটা, মেয়েটা এমন বেতরিবত অসভ্য,
0: কিছু বলে গেল বুঝি?
1: হ্যাঁ বলে গেল মানে, বলে চলে আয় মা, কার কত মুরত বোঝা গেছে, মেয়ের মানিজ্জতের ধুয়ো তোলে আর বাবুদের পায়ে ধরতে আসিস নে, ওদের কাছে আমাদের ইজ্জতের কি দাম, আমরা যখন ছোট লোক ছোট লোকের মতোই ব্যবস্থা নেব, মন্দ হতে হয় মন্দই হব, তাতে কার কি।
0: জুই
1: বাবু, হ্যাঁ জুই, তোমার জুই আদর, জুই
0: জুই বললে
1: এই কথা বললো,
0: জুই বললো,
1: বললো বললো তো, ছোট লোকের কে গাছে করে
0: সাব্বাস সাব্বাস পেতে
1: সাব্বাস। কি বলছো তুমি সুমিত্রা, সুমিত্রা আমাকে আমাকে এমন ভাবে বেইজ্জত করলো, আর তুমি তুমি কি

আশাপূর্ণা দেবীর কাহিনী অবলম্বনে ইজ্জত নাটকটি শেষ হল। বেতার নাট্যরূপ শ্যামল ঘোষ, অভিনয়ে মহিতোষ, নির্মাল্য সেনগুপ্ত, সুমিত্রা, রীতা দত্ত চক্রবর্তী আর বাসন্তী।

0: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে

0: স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে, এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: प्रीवियस कंडक्ट को देखा गया, जब पहले इन्हें धरना के प्रदर्शन की अनुमति दी गई थी, तो इन्होंने अपने अंडरटेकिंग को ही फॉलो नहीं किया। इन सभी के मद्देनजर और प्रेजेंट लॉ एंड ऑर्डर सिचुएशन को देखते हुए ट्रैफिक रेगुलेशन के भी मद्देनजर इस अनुमति को नहीं दिया जा रहा है।
1: ইতিমধ্যেই ওই এলাকায় জনগণের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা বলবৎ করা হয়েছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও জয়েন্ট কমিশনার জানিয়েছেন। নতুন দিল্লি এবং হজরত নিজামুদ্দিন স্টেশনগামী সমস্ত মেল এবং এক্সপ্রেস ট্রেন যেগুলি আজ দুপুর 2টার পর ছেড়েছে এবং আগামীকাল ভোর 4টে থেকে দুপুর 2টার মধ্যে পৌঁছানোর কথা সেই সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। আগামীকাল ওই দুই রেল স্টেশনের আশপাশ এলাকায় সিজেপির বিক্ষোভ আন্দোলনের জেরে যানজটের সম্ভাব্য প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেলমন্ত্রক জানিয়েছে। অন্যদিকে জাতীয় রাজধানী অঞ্চলের নিরাপত্তার কারণে আজ রাত 9টা থেকে আগামীকাল পর্যন্ত 57টি মেট্রো স্টেশন বন্ধ থাকবে বলে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে। এই স্টেশনগুলির মধ্যে রয়েছে রাজীব চক, লোক কল্যাণ মার্গ, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক, নিউ দিল্লি, সেবাতীর্থ, মান্ডি হাউস এবং জনপথ। রাজধানী দিল্লিতে আগামীকাল কংগ্রেস জনতা পার্টির বিক্ষোভ আন্দোলনের প্রেক্ষিতে দিল্লি মেট্রো এবং রেল চলাচল যাতে সম্পূর্ণ বন্ধ না করা হয় তার জন্য কেন্দ্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, সাধারণ মানুষের সুবিধার্থে গণপরিবহন ব্যবস্থা অবশ্যই চালু রাখতে হবে। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনাকে নিয়ে গঠিত ওই বেঞ্চ সলিসিটর জেনারেল তুষার মেহতাকে এক নির্দেশে বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যাবতীয় বিধিনিষেধ পুনর্বিবেচনা করতে হবে। বেঞ্চের পর্যবেক্ষণ, নিরাপত্তা রক্ষায় সমস্ত ধরনের গণপরিবহন বন্ধ করে দেওয়া নিয়ন্ত্রণ করার থেকে পৃথক পথ। শীর্ষ আদালত তার নির্দেশে আরো জানিয়েছে, মেট্রো ট্রেন এবং রেল চলাচল সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত জনসাধারণকে জানাতে হবে। সাধারণ মানুষের সুবিধার্থে যান নিয়ন্ত্রণ, কোন কোন রাস্তায় ব্যারিকেড থাকবে এবং বিকল্প রাস্তার ব্যবস্থা সংক্রান্ত ঘোষণাও সাধারণকে জানাতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। দুদিনের এই সম্মেলন গতকাল শুরু হয়েছে। সমস্ত রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের আধিকারিক ও রাজনৈতিক নেতৃত্ব এতে যোগ দিচ্ছেন। এবারে সম্মেলনে পুষ্টি, প্রাথমিক শিক্ষা, শিশু সুরক্ষা এবং মহিলাদের নিরাপত্তা ও ক্ষমতায়নের উপর আলোকপাত করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ওয়ার্ল্ড স্কিলস কম্পিটিশন 2026-এর সফল প্রতিযোগীদের তাঁর বাসভবনে আপ্যায়ন করেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, এই প্রতিযোগিতায় যুবক যুবতীরা অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। তিনি এই দলগুলির সঙ্গে আলাপচারিতা করেন এবং তাদের অসাধারণ নৈপুণ্যে অভিনন্দন জানান। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় ভারত এই প্রথম 6টি রূপসহ মোট 20টি পদক জিতে 10ম স্থান অধিকার করেছে। গত মাসের 22-27 তারিখ পর্যন্ত চীনের সাংহাইয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেবা সংকল্প অভিযান কর্মসূচির এই পর্যায়ে এবারের আলোচনার বিষয় দেশে কৃষক ও কৃষি ব্যবস্থার উন্নতি। পিএম কিষাণ, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, কৃষিতে ড্রোন সহ উন্নত প্রযুক্তির ব্যবহার, এমনই সব বিষয় নিয়ে দুটি পর্বে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের যুগ্ম কৃষি অধিকর্তা দীপশঙ্কর লায়কের সঙ্গে কথা বলেছেন কাশফির নাহার। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি প্রথম পর্ব শুনবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশ থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা ও এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর দুই বিধানসভা আসনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানী রথ 1,64,427 ভোটে জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে 1,22,000-এর বেশি ভোটে হারিয়ে ওই আসন থেকেই জয়ী শুভেন্দু অধিকারী 2016 সালের রেকর্ড ভেঙে দিয়েছেন। অন্যদিকে রেজিনগরে বিজেপি প্রার্থী শাখারাব সরকার 1,29,914 ভোট পেয়ে আসনটি আমজনতা উন্নয়ন পার্টি আজুপের থেকে ছিনিয়ে নিয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজুব প্রধান হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদকে 75,000-এর বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। এই দুই আসনে জয়ের ফলে রাজ্যে বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো 209। বিজেপি প্রার্থী রুক্মিণী ওরফে অভিনেত্রী কোয়েল মল্লিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অন্য কোনো প্রার্থী না থাকায় তার জয় নিশ্চিত হয়। বিধানসভায় এসে আজ সচিবের হাত থেকে জয়ের শংসাপত্র গ্রহণ করেন তিনি। উল্লেখ্য, রাজনৈতিক পালা বদলের পর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে গত 16 জুলাই ইস্তফা দিয়েছিলেন কোয়েল। সেই আসনেই বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে ফের রাজ্যসভায় যাওয়ার সুযোগ পেলেন তিনি। দুর্গাপুজো উপলক্ষে তথ্য সংস্কৃতি দপ্তর কলকাতা সহ রাজ্য জুড়ে একগুচ্ছ সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করেছে।

0: আগামীকাল 10ই অক্টোবর ইডেন গার্ডেন্সে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি 3D প্রজেকশন ম্যাপিং, লেজার শো, আতশবাজি প্রদর্শনীরও ব্যবস্থা থাকছে। আগামীকাল মহালয়া, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষে। এই উপলক্ষে প্রতিবারের মতো আকাশবাণী কলকাতায় সম্প্রচারিত হবে ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী। ভোর 4টে থেকে বিবিধ ভারতী ছাড়া আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গে অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হবে। রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে লাগানো বিশেষ রেডিও সেটে অনুষ্ঠানটি শোনানোর বন্দোবস্ত করা হয়েছে। বাজি কদমতলা, কুমোরটুলি, বাগবাজারের মায়ের ঘাট, রতনুর ঘাট সহ এক পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন কর্মসূচি সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষিতে ভারত জানিয়েছে এর ফলে দুদেশের অভিন্ন উন্নয়ন পরিকল্পনা ধাক্কা খাবে। আজ বিকেলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, মেধার অবাধ যাতায়াত ভারত এবং আমেরিকা উভয় দেশের অর্থনীতির পক্ষে শুভ। তিনি জোর দিয়ে বলেন, এই ধরনের সুযোগ ভারতীয়দের জন্য যেমন সন্ধান, উদ্ভাবন, গবেষণা, উৎপাদন বৃদ্ধি, প্রতিযোগিতা বাড়ানো এবং কর্মসংস্থান তৈরিরও সুযোগ পায়।
1: यह ध्यान दिया जाना चाहिए कि पर्म H-1B वीजा कार्यक्रम से अलग है। पर्म आवेदनों का निलंबन अपने आप में मौजूदा H-1B वीजा की वैधता या H-1B वीजा धारकों और उनके आश्रितों डिपेंडेंट्स यानी की स्थिति को प्रभावित नहीं करता है। हालांकि प्रभावित कंपनियां के योग्य कर्मचारियों की स्थायी निवास अथवा ग्रीन कार्ड प्रक्रिया पर कुछ प्रभाव पड़ सकता है।
0: দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত বিচারপতি নবনেথন নাভি পিল্লাই এবারে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। শান্তি এবং আন্তর্জাতিক আইনে বিশেষ অবদানের জন্য তাকে মনোনীত করা হয়। দক্ষিণ আফ্রিকার ডারবানে 1941 সালে এক তামিল পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। সেদেশের হাইকোর্টে তিনিই প্রথম কালো চামড়ার মহিলা বিচারপতি হিসেবে নিযুক্ত হন। 2008 থেকে 2014 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রসংঘে মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন। এবছর নোবেল শান্তি পুরস্কারের 125তম বার্ষিকী। সৌদি আরবের রিয়াধে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হুথি জঙ্গিদের আক্রমণে সৌদি আরবের এক বিমান চালকের মৃত্যু হয়েছে। ওই এয়ারলাইনের তরফে জানানো হয়েছে তাদের একটি বিমানও রানওয়েতে দাঁড়িয়ে থাকাকালীন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সে সময় বিমানটিতে কোনো যাত্রী ছিলেন না। দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। রাঁচির জেসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে খেলা শুরু হয়েছে সন্ধে 7টায়। লখনৌতে প্রথম ম্যাচে ভারত 8 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে 1-0 এগিয়ে গেছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। দিল্লির যন্তর মন্তরে আগামীকাল সিজেপি প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে। রাজধানী দিল্লিতে আগামীকাল কংগ্রেস জনতা পার্টির বিক্ষোভ আন্দোলনের প্রেক্ষিতে দিল্লি মেট্রো এবং রেল চলাচল যাতে সম্পূর্ণ বন্ধ না করা হয় তার জন্য কেন্দ্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
2: आपके 4,800 रिवॉर्ड पॉइंट्स आज एक्सपायर हो रहे हैं, अभी रिडीम करें।
3: अरे वाह, मेरे इतने पॉइंट्स कैसे आए?
4: बस यही पूछो Why? रिवॉर्ड पॉइंट्स के नाम पर आए किसी अननोन लिंक पर क्लिक करने से पहले सोचिए। एक Why आपको फ्रॉड से बचाए।
2: हमेशा पूछो WHY। Why कहता है कैप्टन Y ऑफ SBI,
4: आपका साइबर रक्षक।
5: বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
6: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
5: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
6: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে 1 লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
7: রব প্রস্তুত ছ ভুটানি কার্যক্রম।

পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং DTH বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ কেন্দ্র থেকে FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে, FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে।

0: বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী একটু পরেই।
1: বিবিধ রোগের প্রাথমিক চিকিৎসায় অব্যর্থ ঔষধ মুক্ত।

0: সাহারা এ কেমিক্যালস প্রাইভেট লিমিটেড এর গবেষণালব্ধ ইউনানি ঔষধ মুক্ত ধারা।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: ঐতিহ্য যা কখনো বদলায় না, প্রতি প্রজন্মের বিশ্বাস, কুকুমণি সিঁদুর ও আলতা 50 বছর ধরে বাংলার ঘরে ঘরে।
3: গোটা মশলার গুণমান বজায় রেখে গুঁড়ো মশলা, বাটা নয় ডাটা, ডাটা গুঁড়ো মশলা।
4: কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলা, তফাৎ শুধু ভাবনায়।
5: বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট BITM শান্তিনিকেতনে বিটেক, এমটেক, ডিপ্লোমা, ম্যানেজমেন্ট, BSc বিভিন্ন কোর্সে ভর্তি শুরু হয়েছে।
2: ঐতিহ্য যা কখনো বদলায় না, প্রতি প্রজন্মের বিশ্বাস, কুকুমণি সিঁদুর ও আলতা 50 বছর ধরে বাংলার ঘরে ঘরে।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
6: শারদ উৎসবের সূচনায় মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটি নিবেদিত হচ্ছে মিও আমরে পিসি চন্দ্র জুয়েলার্স, রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBACDCL ও শাড়ি কুঠির সৌজন্যে।

0: ভোরের আকাশ, মহিষাসুর মর্দিনীর সুর, দেবীপক্ষে মা দুর্গার আগমনীর আলো। আহা, শক্তির সে কি অপরূপ সৌন্দর্য! কিন্তু দেবী কি শুধু মণ্ডপেই থাকেন? তিনি তো আমাদের রোজকার জীবনে, মায়ের নির্ভরতার হাতে, বোনের সাহস জোগানো কথায়, স্ত্রীর নীরব ভরসায় আর কন্যার নতুন স্বপ্নে। তবে শুধু এই সম্পর্কগুলোতেই নয়, তার নিজেরও একটা জগৎ আছে, নিজের স্বপ্ন সত্যি করার সেই অদম্য জেদ, কাজের জায়গায় তার আত্মবিশ্বাস, আর হাজার বাধা সত্ত্বেও নিজের পরিচয়ে মাথা উঁচু করে এগিয়ে চলার আনন্দ। এই নিজস্বতাতেও তিনি যেন একাই দশভুজা। এই প্রতিদিনের দেবীদের জানাই শ্রদ্ধা, তাদের অসামান্য শক্তি আমাদেরও শক্তি হয়ে উঠুক। পিসি চন্দ্র জুয়েলার্সের পক্ষ থেকে আমি আবির চট্টোপাধ্যায় সবাইকে জানাই দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা। পিসি চন্দ্র জুয়েলার্স, যা কিছু শুভ।
1: এমাসে বিদ্যুতের বিলটা এত কম।
2: কমবেই তো, আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যঘর মুখ বিজলি যোজনায়।
1: তার মানে এখন থেকে বিল কমই আসবে, আর পরিবেশও থাকবে ভালো।
2: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা। এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
1: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
2: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL।
3: আজ মহালয়ার পুণ্য প্রভাতে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটির নিবেদনে শাড়ি কুঠি গৌরবান্বিত।
4: মা

0: ছিন মাস ছিন ঢাকে পড়লো কাঠি, সেজে ওঠো সাজিয়ে তোলো, সাথে আছে শাড়ি কুঠি।
1: শাড়ি কুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা। শাড়ি কুঠি প্রোপাইটার ননিগোপাল দাস।
2: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
1: তাঁত ও টাঙ্গাইল শাড়ির জগতের সব থেকে পুরনো প্রতিষ্ঠান শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
2: শাড়ি কুঠি প্রধান কার্যালয় ও শোরুম বাস স্ট্যান্ড ফুলিয়া, দুই নম্বর নতুন ফুলিয়া নদিয়া।
1: অন্যতম শোরুম 22-B সুরেন ঠাকুর,
2: কলকাতা 7।
1: শাড়ি কুঠি 1 নম্বর নজরুল পার্ক VIP কেষ্টপুর, কলকাতা 169।
2: এবং শাড়ি কুঠি 33 নম্বর বিবি গুপ্তা রোড, খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ।
1: শাড়ি কুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা। শাড়ি কুঠি প্রোপাইটার ননিগোপাল দাস।
3: বিশেষ প্রভাতী অনুষ্ঠান সঙ্গীত বিধি মহিষাসুরমর্দিনী, রচনা বাণী কুমার, সঙ্গীত পরিচালনা পঙ্কজ কুমার মল্লিক, গ্রন্থনা ও স্তোত্রপাঠ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। আজ দেবীপক্ষের প্রাকপ্রত্যুষে জ্যোতির্ময়ী জগন্মাতা মহাশক্তির শুভ আগমন বার্তা আকাশে বাতাসে বিঘোষিত। মহাদেবীর পুণ্যস্তব মন্ত্রে মানবলোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। আজ শারদ গগনে গগনে দেবী উষা ঘোষণা করছেন মহাশক্তির শুভ আবির্ভাবক্ষণ।

গুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমো গুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরিয়াবস্থায় তুমি অনির্বচনীয়।

আমরি সাবিষায়াম পূর্বকল্প অবসানের পর প্রলয়কালের সমস্ত জগৎ যখন কারণ শলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভি পদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈত অসুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান।

ছিন্ন করলেন, পুনরায় ব্রহ্মাধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিব্রণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে

গগনে গগনে নিনাদিত হলো মহাশঙ্খ, বিশ্বজোড়ি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রাশির বিচ্ছুরিত হলো, ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হলো, এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাশনের ন্যায় দে দীপ্যমান কিরণে দিনমণ্ডল পূর্ণ করে দিলে।

অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক বরবর্ণিনী শক্তির স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে এই দেবী রানন শ্বেতবর্ণ নেত্র কৃষ্ণবর্ণ অধরপল্লব আরক্তিম ও করতলদ্বয়তাম্রাভ তিনি কখনো বা সহস্র ভূজা কখনো বা অষ্টাদশ ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন।

মধ্যে ব্যক্ত হয়ে আছেন গুলোক ভুবহিনী সর্বজমান জগদীশ্বরী আপন মহিমা দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত।

এই পুণ্য থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা বিদ্ভাবী মহিষ মর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অবরূপ রণচণ্ডী মূর্তিতে।

সুতীক্ষ্ণ খড়গ চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম ব্রহ্মা দিলেন অক্ষমা বাকমণ্ডলু কুবের রত্নহার সকল দেবতা।

মহিষাসুর অসুর রাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিরোগ জ্যোতির্ময় তার মুকুট গগন চুম্বন করছে পদধারে।

মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের অননমত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষবেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালি দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষমূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত দেবীর বাহন সিংহরাজ

ময়ূর সদনকে সদম্ভে বললেন, কার্যাগারিয়া স্খলন মূঢ় মধুয়াবৃহম মায় হতে পাইব কর্জি সন্ত্যাসু দেবতা।

আসুরকে শুলে বিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত।

রূপে মহিষমর্দন করেন। দ্বিতীয় ষোড়শ ভুজা ভদ্রকালীর হস্তে মর্দিত হয় মহিষ। আর তৃতীয় বর্তমান কল্পে দশভুজা দুর্গা রূপে মহাদেবী

0: শ্রী শ্রী চণ্ডিকার পুণ্যস্তব গাথা ও মহাদেবীর স্তোত্র সম্পূর্ণ হল। রচনা বাণী কুমার, সঙ্গীত পরিচালনা পঙ্কজ কুমার মল্লিক, গ্রন্থনা ও স্তোত্রপাঠ বীরেন্দ্র কৃষ্ণভদ্র, সম্পাদনা সুধীর মুখোপাধ্যায়।
1: শারদ উৎসবের সূচনায় মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটি নিবেদিত হল পিসি চন্দ্র জুয়েলার্স, শাড়িকুঠি, রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL ও মিও আমরের সৌজন্যে।
2: ভোরের আকাশ, মহিষাসুরমর্দিনীর সুর, দেবীপক্ষে মা দুর্গার আগমনীর আলো। আহা, শক্তির সে কি অপরূপ সৌন্দর্য! কিন্তু দেবী কি শুধু মণ্ডপেই থাকেন? তিনি তো আমাদের রোজকার জীবনে। মায়ের নির্ভরতার হাতে, বোনের সাহস জোগানো কথায়, স্ত্রীর নীরব ভরসায় আর কন্যার নতুন স্বপ্নে। তবে শুধু এই সম্পর্কগুলোতেই নয়, তার নিজেরও একটা জগৎ আছে। নিজের স্বপ্ন সত্যি করার সেই অদম্য জেদ, কাজের জায়গায় তার আত্মবিশ্বাস, আর হাজার বাধা সত্ত্বেও নিজের পরিচয়ে মাথা উঁচু করে এগিয়ে চলার আনন্দ, এই নিজস্বতাতেও তিনি যেন একাই দশভুজা। এই প্রতিদিনের দেবীদের জানাই শ্রদ্ধা, তাদের অসামান্য শক্তি আমাদেরও শক্তি হয়ে উঠুক। পিসি চন্দ্র জুয়েলার্সের পক্ষ থেকে আমি আবির চট্টোপাধ্যায় সবাইকে জানাই দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা। পিসি চন্দ্র জুয়েলার্স, যা কিছু শুভ।
3: আজ মহালয়ার পূর্ণ প্রভাতে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটির নিবেদনে শাড়িকুঠি গৌরবান্বিত।
4: মা আসছেন, মা আসছেন, ঢাকে পড়ল কাঠি, সেজে ওঠো, সাজিয়ে তোলো, সাথে আছে শাড়িকুঠি।
5: শাড়িকুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা। শাড়িকুঠি প্রোপ্রাইটার ননী গোপাল দাস।
6: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়িকুঠি।
5: তাঁত ও টাঙ্গাইল শাড়ির জগতের সব থেকে পুরনো প্রতিষ্ঠান শাড়িকুঠি প্রোপ্রাইটার ননী গোপাল দাস।
6: শাড়িকুঠি প্রধান কার্যালয় ও শোরুম বাসস্ট্যান্ড ফুলিয়া, 2 নম্বর নতুন ফুলিয়া নদিয়া।
5: অন্যতম শোরুম 22-B সুরেন ঠাকুর রোড, গড়িয়াহাট, কলকাতা 19,
6: 203/1 MG রোড, রুম নাম্বার 120, দ্বিতীয় তল, বড় বাজার, কলকাতা 7।
5: শাড়িকুঠি 1 নম্বর নজরুল পার্ক, VIP কেষ্টপুর, কলকাতা 169,
6: এবং শাড়িকুঠি 33 নম্বর বিবি গুপ্তা রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।
5: শাড়িকুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা। শাড়িকুঠি প্রোপ্রাইটার ননী গোপাল দাস।
7: তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
8: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
7: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা